আকাশবাণী জয়পুর। আজি গুরুবার ১৯৪৮ শকাব্দ, বৈশাখ ৩১ দিন, ২০২৬ মসিহা মই মাসর ২১ তারিখ।

সেসরের শিল্পী মোহাম্মদ সিকন্দর আলম শিল্পীঙ্ কণ্ঠে শুণতু গোটিয়ে পুরাতন রচনা।

ছাত্রছাত্রী মানুষ জীবনরে সংযমতা বা আত্মনিয়ন্ত্রণ সেমানকর ইন্দ্রিয় এবং ভাবনাকু নিয়ন্ত্রণ করিতা শিক্ষা স্বাস্থ্য এবং চরিত্র বিকাশর লক্ষ্য উপরে ধ্যান কেন্দ্রিত করিবারে সাহায্য মধ্যে করিতা সংযমতার দ্বারা ছাত্রছাত্রী মানে একাগ্র ও উত্তম অধ্যয়ন করিতান্তি ছাত্র সামাজিক গণমাধ্যম এবং অন্যান্য বিভ্রান্তিকর বিষয়গুলিকে নিজকে দূরে রাখা উচিত সংযমতা হচ্ছে আত্মনিয়ন্ত্রণ ইন্দ্রিয়গুলিকে নিজ হাতরে রাখা এর ফলে ভালো গুণ নৈতিকতা ও মূল্যবোধ সৃষ্টি হয়ে পড়ে সংযমতা থিলে পরীক্ষার যেতবে পরীক্ষা হুয়ে সেই সময় আমাকে চাপ মুক্ত করে থাকে সংযমতা ছাত্র মানুষের নৈতিক গুণকু আচরণকু ব্যবহারকু ঠিক রাখে সংযম আচরণ থিলে ছাত্রছাত্রী মানে সরল মধ্যে হয়ে পারন্তি ভদ্র ব্যবহার মধ্যে করন্তি গুরু মানুষ দ্বারা প্রশংসিত মধ্যে হওয়া দেখা যায়।

0: screen grab of the video widely circulated on social media, where PM Maloney is thanking PM Modi for presenting her a bag of toffees, Melody, a play on their names. The video has been viewed over 11 million times. The Pioneer writes, PM Modi's Melody gift to his Italian counterpart sends internet into a frenzy. The Asian Age writes, after talks with Putin, Xi calls for immediate end to West Asia war. Hindustan Times headlines, talks in final lap strikes if no deal, says Trump. Iran says conflict will expand beyond region if US resumes attacks. Financial Express headlines, RBI lines up $5 billion swap to aid liquidity. In the growing market of cosmetics, Central Drug Standard Control Organization has issued an advisory saying cosmetics can only be rubbed, sprayed or sprinkled on body. The newspaper headlines, no cosmetic job with jabs, warns drug regulator. The Indian Express in an exclusive writes, working in my own grave, how workers are training robots that may replace them. The news item writes about workers in factories who are asked to wear smart glasses throughout their day. The exercise reflects a growing global push by AI and robotics companies to gather what's called egocentric data, first-person recordings of human activity that can teach machines how people perform physical tasks. And finally, The Economic Times writes, Google rejigs iconic search box for AI era, adding Google is redesigning its iconic search box and adding new artificial intelligence coding tools in its first step to expand influence in the age of AI. And with that, it's back to you, Saira.
1: Thanks, Shagun. And now before we end the bulletin, the headlines once again. Prime Minister Narendra Modi successfully concludes his visit to Italy, marking final leg of his five-nation official tour. India and Italy to celebrate 2027 as Year of Culture and Tourism to strengthen dialogue between the two ancient civilizations. Centre ropes in major social media platforms to crack down on rumours and fake paper leak claims ahead of NEET UG re-examination. West Bengal government begins handing over land to BSF for barbed wire fencing along Indo-Bangladesh border. Re-polling begins in Falter Assembly constituency of West Bengal. And in IPL cricket, Kolkata Knight Riders beat Mumbai Indians by 4 wickets to keep their playoff hopes alive. And with that, we end the morning news. Have a great day.
2: শুনলে প্রথমে সমাচার প্রভাত এবং পরে পরে মর্নিং নিউজ রিলে কল আকাশবাণী দিল্লি আপনার কার্যক্রম শুণুচার আকাশবাণী জয়পুর কেন্দ্র
3: আচ্ছা দাসবাবু আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল রাইট তাহলে এপর্যন্ত এত স্ট্রং কেমিতি আছে
4: আরে এইটা একদম সিম্পল এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিদিলি এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
5: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কনক্রিট চয়েস
6: এবে সিএনজি ভরি করন্তু সিধা সঞ্চয়
7: গেল গ্যাস সিএনজি স্টেশন রে সিএনজি ভরন্তু এবং পয়সা আপে আপনক ফিউল ওয়ালেট রু পয়ঠ হই জিবো অটো পাই 10000 টাকা কার ও ছোট জান পাই 15000 টাকা ও বাস তথা বড় জান পাই 20000 টাকা পর্যন্ত লাভ উঠান্তু যাহা কেবল নুয়া সিএনজি গাড়ি কিংবা সিএনজি কিট লগাইলে সীমিত সময় পাই উপলব্ধ
6: অধিক জানিবা পাই কল করন্তু 1800102982
2: আকাশবাণী জয়পুর প্রচার করুছু আজি এথিরে শুণন্তু কেতোটি সুগম সঙ্গীত গৌরহরি দলৈঙ্ক রচনার এই ক্রমরে প্রথমে শিল্পী হেলে প্রদীপ কুমার মিশ্রা

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: এবে গেল গ্যাস পিএনজি কনেকশন নেবা আহুরি সহজ। সিকিউরিটি ডিপোজিট করিবার তিনোটি সরল উপায়। সমুদায় 4000 টাকা একা সহিত কিংবা 1000 দিন পর্যন্ত দিন পিছা 5 টাকা নচেত প্রত্যেক দিন 1 টাকা।
4: অনলাইন রেজিস্ট্রেশন করে প্রথম গ্যাস বিল রে পান্ত 200 টাকা ছাড় ও রেফারেল উপরে ক্যাশব্যাক। আজই কল করন্তু 1800102982।
3: গেল গ্যাস, সহজ কানেকশন, ভরসা যোগ্য গ্যাস।
5: সেসরি গৌরহরি দলেঙ্ক অন্য এক রচনারু দ্বৈতকণ্ঠরে শিল্পীমানে হেলে প্রদীপ কুমার মিশ্র এবং রীনা মহাপাত্র।

0: हॅलो, डायल आकाशवाणी.
1: हाय, नमस्कार.
0: हा नमस्कार.
1: मुख्यलगर नारायण प्रधान, बी ब्रह्मपुर, बुगुड़ा जिला गंजा.
0: कहतु आज कौ गीत शुणे?
1: मत शुणे आलो कला सारी किए तोर सुआ तो बर कलिकतिया.
0: आलो कला सारी
1: किए तोर सुआ तो बर कलिकतिया संसार.
0: तब प्रधान बाबू,
1: आज्ञा,
0: आपण तो सबले निजकु रेडियो लवर बोली कहंती.
1: आज्ञा.
0: ये जो बेले बेले आपने देखी थे प्रेमिक प्रेमिका भितर जो लव हुए से लव टा किछ दिन रहे पुनि किछ दिन परे माने भांगी जाए. किंतु आपण जेहेतु आकाशवाणी को भल पाई चंती लवर होई चंती आपनकर भल पाबे केते दिन रहइबो?
1: मोर भल पाबे जा मोला जाय रहइबो. आई आकाशवाणी प्रति मोर विश्वास अछि. आउ जोडे विश्वास रहिला आउ समवेदना रहिला जा प्रति भक्ति रहिला
0: ত্যাগ রা যে উৎসর্গ রা সেটি নিশ্চয় ভাল পাইবা তিষ্ঠিক রহব.
1: আকাশবাণী গোটে নবে বর্ষ পূর্তি অপেক্ষা লিখিছি গোটে নিজ লেখা আখাটা আপনার যদি অনুমতি আচ্ছা
0: তাহলে
1: গাইকি শুনে পাবি?
0: হ্যাঁ, গাঁতু.
1: এমিতি রাতি সে যে অভুলা স্মৃতি রেডিও শুনি শুনি দিন যাও গোবিতি দেখো রেডিও কহে সব শ্রোতাঙ্ক কানে মু তুম সুখ দুঃখর সাথী খরাবর বন্যা বাত্যা সূচনা দিয়ে ভজন জনাণ সঙ্গীত শুনায় সব শ্রোতা মনকু মোহে দশ কাঠিয়া পাল্লা পুণি নাটক শুনায়ে ওড়িশার বড় পুত্র মানক কেতে গাথা সে কহে যে তাকু করে নি জর কেবে তাকু করে নি পর যে তাকু করে নি জর কেবে তাকু করে নি পর এ বন্ধন রহি থাউ যুগ যুগর.
0: এটা কেবে লিখিলে?
1: গীতটা লিখিছিলি আজ্ঞা এই মাসে খন্ডে হয়েযু.
0: বহুত বড় লিখিছন্তি প্রধান বাবু. যাও আপনার এই ভাল পাইবা জারি রইথাও. আপনার ভারতর প্রত্যেক আকাশবাণী কে এমনি ভাল পাঁতু অংশগ্রহণ করন্তু. আপনাকে ধন্যবাদ দৌছু. আপনার পছন্দর গীতটা আমি শুনে দৌছু.
1: রাখ জায়গা. নমস্কার.
0: নমস্কার.

0: बारा लिहून द्या ना येते ज्ञान की नाही चिकू चिकू आणि एग्रिकल्चर बारा तो बारा ना समोर नाही प्रॅक्टिकल
1: नाही
0: आहे एग्रिकल्चर ते आणि मग धनगांड्या मत मी गुण प्रती आहे ना पूर्ण असो का ते डबल मत नव्हते एग्रिकल्चर डिपार्टमेंट डॉक्टर चाकरी आम्ही डिमांड पत्र सोड सात ग्रह गाडी ते डपवलं
1: ते आणि
0: আজিকালি
1: চাউ মারাম
0: কন্ট্রোল লেবর তুমি সাহু মারা লেবর খুলেছি বিশ্বাস খুলেছি নমতো লেবর লেবর তিছে লেবর পড়ে পানি দিয়েছি বারা তো আইছি
1: লেবর লাজি লাজি কির তুমি মাতে ড্র হই লাতে নাই না মানে মামা আজি তাজা থা বের না আজি তা ডুম লেম বেনে বড় ইয়ার তে না যে ড অসুবিধা বলো মা ইয়া অসুবিধা নি অসুবিধা মামা তো ইয়ারাই বাগান বা তো বাজি ইয়ার তে না যে পার তা বড় যা কে লে লে লাতে না আই
0: রং রং দে সং লে
1: দেতে 15 মান
0: আছেন বড়
1: মালাই মারি তে তাই গান তাই করতন যা কা
0: গেলে কতড়ে আমো যাকনে মুড়া লেঙ্গা পুজি
1: না এবে কাজে কুমা ভাইতে মা ফর ফর যে তাই তিনটা
0: যে যা মুড়িয়া বাতে গাপলেছি গেল মুড়িয়া গেবা গাপটা করে এসে রোগা টক ভিন্ন ভিন্ন কেটে বাটি জেগা বাটি জেগা বাতে কেটে বাটি জেগান কমাবান সব ইমাইল হাতে আনা কোবা নুল যাবে সিলিং লিং দে স্প সিলিং লিং তো দিতে কানে কেটে কমাবান তারপরে বাটি জেগান বিনা পিল সিলিং দে কানে কোবা বলে পিছেল রুম বড় বড় বড় হ্যাঁ হ্যাঁ
1: মানে মানে নতে না কেন কেন আপস আপস গেইতে বিজার বিজার রাজার সেল সনা আটল আমি আমাদের আবি মাফর সনে বাড়ালে নাই বোধ
0: যদি সরকার কমপ্লিট আসলে কম্পিউটার যোগা সাবে গেলাম ওরা গেলাম নেবে বারা গেলাম নেবে গাগানা গেলাম নেবে হ্যাঁ না গেলাম আজ পাশে তো আগাচ্ছি তো দেখাতে না সুকুমার পাঠাতে
2: যাও খানি সরস্বতী জঙ্গানা বের না আন নং নেবে
3: দারু
2: লেবে

0: ଆଲେ জুয়ার লাগো ভাই বুইনি মন
1: এতে মই মিশা জুয়ার করলি নি মামা
0: নাই মখে জুয়ার নখর
1: কাই কাজে
0: এটি বইটা কাইবাটা মি বন্ধ কর দেবা লাগছি মখে জানা ফুড়ি গালা ইতি
1: কাই কাজে জে
0: খাই কাজে বলে এটি বইটা ভিতরে কেড় দে আইলি মিশা মাইজি তো কি মন পড়তুম এটি কাট লাইনি মুই তো কিনিক পুরা খাইছে বিলম করি কা আইলি নি এরে তুই আগে আইবার দেই কিন্তু পুরা চা বনাই রিতু বলে গুড়ি গলা খাই খাই করি কথা করবস বলে কেন তার মজা লাগতা কিনে
1: ওই ওই গলা বলে গেন দেবি কাই মামা
0: গলা বেলে গেন বুঝতা এবে তো টোন সমান চাপরা ফরাই গলা আছে
1: ওই
0: এবে আজি মুই সকাল তান নি তিনটা পরা চা খাইলি আছি
1: ইয়ে দেখনি
0: হ্যাঁ এবে আরে তুই মাগি দেবস চারটা এলে মিশা বাধ্য নাই বল হ্যাঁ
1: বলে চা জবর খাইলস নি কি কেনতা
0: নাই আজি সে খাইবি বললি নি
1: কেনতা যে
0: আজি ওটা খাইছে আমার বিশ্ব স্তর ভিতরে আছে কি নেই গোলা ফুর্তি ভিতরে চা দিন বলি করি
1: গোট দিন আছে
0: মানলাইনি এটা
1: খাই আলে আলে আলে
0: এলে সে চা খাইবাকে চা খাইবাকে মন আছে বলে আজ দিনকে ধরবার আছে মাত্র মই এটা দিনকে খাইলিনি বলে তুই এটা ভুল হ্যাঁ মই উঠবার দাই কিন্তু পরে চা খাইবি সঞ্জবেলা উঠ চা খাইবি
1: ওই
0: হ্যাঁ
1: জবর চা খাইবার লোক জবর মামা আজকালি চা দোকান মন দেখনি খেন্তি চাললানি কি নাই
0: না চাললানি যে এটা খাইকিনি চাললানি বললে এটা ফুনি ফরতুম আমার দেশ ভিতরে চা বল ওটা নরলা
1: হিয়ে সত্যি কি মামা
0: শুনবাটা তো আরি
1: মই
0: খাই ফাট পড়লি আছি যে এটা সে জন আমার কাইছে ইংরেজ সরকার মন আসির লাগি নাই সে মন সিতির নি দাঁড়ি করি আসির লাগি
1: ইয়ে সত্যি কি
0: আনি করি সে এমন কে কিনি পড়া জবর কাকর লড়া সে জন্তি জবর কাকর আছে সিতি যাই করে রেতর লাগি
1: ওই ওই ওই
0: রেই করি সে চা আনি করি লাগাই করি সে চা বার করি করি সেটা খাই করি সে মন উঠি পড়াই লাগি মাত্র মামুর লোক সে চা খে আজ যাক চাড়ত নাই
1: ওই সত্যি সে মামা
0: সে ডিকাশন বললে খাই লাইনি চা বললে খাই লাইনি আমি মিশা খাই দিল নি আর এবে তো মরবা বয়স হয়ে গেলাবে আরি ছাড়বি তা বললে কি
1: নাই নাই আরি কাই এলে দিন কাই কি মামা জি
0: তোর দিনের খাতা পছে কইবি মগা আজ প্রথম গীত করে শোনাই দিস তো
1: এ দেখনি আলে শুনালে

0: गीत सुन्लुस मामा
1: नै गीत सुनि फकाइली हे एले आजि गट दिनेला नि पचारतर लुखाई
0: काय दिन बोलतरले
1: नै खाय दिन बोलले सकाल पाइबा सूरज मा फुबारला सुनबेले बुढी गाला बोलले दिन बोलबाय कि नै
0: ओय ओय
1: से दिन खाय कि बोलिनी
0: नै जेंती कोइलुस चार दिन बोल कि ना सेंती का चार दिन कि आर काय दिन बोलेनी
1: नै चा भीतर गट दिन मानलाइनी आर ये अमर तन देशमन भीतरी ए लखमन कोंतिन आपन आशी करी से मोबाइल सर बोल लाइनी कि नै से भीतर पूरी करी लखमन के दुडा गोली फुटाई करी मराई दे लाइनी
0: ओय ओय
1: कोंती बम पकाई करी मराई दे लाइनी
0: हां
1: ए से मन के जन विदेशर लख बोली करनी अमर देश भीतर लख मिसा के तक लख आछत जन माने আমার দেশ বিরোধী কাম মন করলাইনি সে মনকে এটি কেন্তার কলে নর হ্যাঁ সেটার কাজে গুলা ফুর্তি আজিকর দিন মানলানি এ জন কাইছে ডরাইবার লক্ষ্মণ আছ হ্যাঁ দেশ দরি লক্ষ্মণ আছ সে লক্ষ্মণকে কেন্তার কলে সাবাড় করবা খাইছি সে উপরে তো আমার পুলিশ আছে মিলিটারি আছে রকম বেদি সংস্থা মন আছে মাত্র লক্ষর মন ভিতরে পড়তুম কাইছে গোটে চেতনা জাগ্রত করবার আছে
0: দেশভক্তি মিশার এবার আছে আর দেশ বিরোধী কাম ন
1: করবার পাদার দেশ আছে বলে তুমি তোমার দেশ ভিতরে কোনটা করবা চাষ করা আমার দেশ ভিতরে আই বাখেল ওটা নেই
0: ওই
1: সত্য কি নেই
0: সত্য মামা
1: সেটার পাই এটা ওর দিন মানলাইনি আমি মিশা কই দিলনি জন মানে মনে এ ভিতরে আছাস সে মন মনে আমার জন সাধারণ জীবনা খাওনা ভিতরে আছত লোকমন সেন্তি তোমার জীবন জিয়া হ্যাঁ
0: ওই
1: জিউনা খাই না বলবা খাই তাইলা ডগরা গোটে কাইছে খারা দিনকে লোকে তকে গর নিবার

0: খারাপ তো পারলা, খারাপ তো ছিড়ছি বল, আর করে 10-15 দিন গালা বলে উতরি যাইছি বল, মাত্র এ খারাপ দিন ভিতরে জানা চাষ মনে করলাইনি, খেতার করলাইনি, কায়টা করলাইনি, বাবুকে ফোন লাগাইবি বলে করে মনে বিচার না করলেনি, মুই লাগাই দিউছি পাচার বুঝকি
1: পাচারবি মামা লাগা কাই।
2: আলে জোয়ার লাগো বাবু।
3: হ্যাঁ জোয়ার জোয়ার।
2: আলে তোমার পরিচয় লোক কই দিয়া কাই?
3: আমি কোরাপুটর শিবশঙ্কর নায়ক কইছি।
2: আলে বল কথা বাবু, এলে তোমার খাই জিউ না খাও না কাইটা বাবু, কাই কাম করলাসনি?
3: এই জন্য ফোন আসো ফোন সব করলাইনি
2: বলে তোমার চাকরি লোক বলা।
3: হ্যাঁ হ্যাঁ
2: রকম বাড়ি সব চাষ মান করলাস, ধান ধুনা মিশা করলাস নাকি ওকা জনা চাষ করলাস নি?
3: জনা সোয়া ধান করনে
2: জনা আর সোয়া এসব করলাস
3: নি? সোয়া পরিবার পত্র এমতি।
2: হ্যাঁ বল তো বাবু, সেটা মনে আর শাক ডাল চাষ করবাটা মিশা বল, আর রকম রকম আর চাষ মান করবাটা বল সে একা। এলে এবে জনা চাষ বললাস, এলে এই জনা চাষ বলে কেমতি করবার, কোন দিনে করলে এটা বল বাবু।
3: জনা তো বর্ষা দিন অনুসারে করলে হব, আর শীত দিন অনুসারে করলে হব, যে পানি সুবিধা থাকার আছে সেভাবে করলে
2: বলে। জনা চাষকে কোন জবর পানি লোডা কি কেমতি?
3: জবর পানি দরকার নাই, খালি গছ ভারি পড়লে সে বঞ্চিব বঞ্চি যাব যে।
2: বলে এবে দেখা জনা চাষ বলে জনা দুই রকমের আছে, দেশি জনা আর সেই মিঠা জনা বললে নাকি নেই, এলে সে কোনটা সে তুমি করলাস নি?
3: সে হাইব্রিড জোন আছে বাহার বিকবাটা মঞ্জি বিকবাটা,
2: ওই ওই ওই ওই
3: সে পলি খাইবাটা আছে, মিঠা মিঠাটা করি না আমি,
2: ওহো
3: মঞ্জি খালি বিকবাটা শুকলা মঞ্জি যো চুনা হতে যেটা মঞ্জি সেটা করি।
2: ওহো এলে এই জন সিটা জবর লাভ কি আমার এই মিঠা মকা বলবাই যে গোট গোট কে 15 টাকা লাখা বিকলেনি বাবু, এটা রে সে জবর লাভ সিটা বল।
3: মিঠা মকা রে লাভ যে কম করবার আছে, সেটা পুড়ি খাইবার লোক অল্প অল্প টাউনে যদি বিক্রি পারবো বলে ভাল লাভ, এটা বেশি করলে সর্বকিনে গ্যারেন্টি নেই,
2: মার্কেট ন মিললানি
3: বললাস নি?
2: যে মিশা নেই যা, কেতে জমি আছে তোমকে?
3: আমার 10 একর আছে।
2: এলে 10 একর খাই খাই শাক ডাল মন করলাস নি?
3: বাইগন টমাটো মরচ সব
2: সব করলাস নি?
3: বর্ষা দিন খালি জনা লগাউছি, জনা শুয়া অধায় জনা অধায়।
2: এ শুয়া মিশা কেমতি বাবু, সেটা কোন টাইম সেটা বি বল, লাভ মিলছে কি কেনটা?
3: বর্ষা বর্ষা দিন রে তো গোটা বর্ষা মারলে 2-3 কাজ চষ হয়ে কিনা খালি বুনি দেবাটা সার ফার পকাই কিনা।
2: এবে জনা চাষকে যে এবে তুমি সে বিহন পরাটা কোন টিটানু আনলাস নি?
3: জনা সে দোকান মান কোটো হাইব্রিড বিহন
2: এ সরকারি থানু কিছু সবসিডি মিলছি বলবাই বল, জনা মিশেন্তি বিয়ন মন সরকার থানু কাজ সুবিধা ন মিললানি জনা চাষ কাজে?
3: কথার মিললানি কি নাই মু তো জানি নাই, দোকান রু কিনি আনি আপু কইতি।
2: এলে বললানি বললাস নি? এবে জনা যদি তুমি করলাস নি, এবে কেতে কর পড়া করো? এবে তুমি 10 একর আছে, এবে কেতে কর পড়া জনা চাষ করিয়েছি?
3: বর্ষ তো আরম্ভ 6-7 একর করিয়েছি
2: করিয়েছি। হেলে সে বর্ষা পানি লগাই যাইছি কি কি পানি মন মোড়াইবার আছে?
3: না বর্ষা লগাই হইব, সেটা বেশি পানি দরকার নাই, কম বর্ষার মিশারে হইব।
2: এলে কাই কাই খত মন লোডা বাবু সে জনা চাষ কাজে?
3: খত বলে গোবর খত ঠেলে পকাইবার কথা না, বলে গরমর পকাইলে হইব। বড় হলা পরে ইউরিয়া দরকার পড়বো টিকে।
2: আজ তা কিড়া পিড়া কাইটা মন লাগছে কি বাবু?
3: কিড়া লাগলে পক ওস মারব পড়বো, আর ঘাস মরা মিশার মেটরে মিশিয়ে না পকাইব পড়ো, নল ঘাস বেশি এর বাসা বাসা আর ডাবু অধিক।
2: বাসবা পাই বলি
3: ঘাস ঘাস নবা পাই আগরু ঘাস মরা মাটি রে মিশিয়ে কিনা পকাইব পড়ো, বলে ঘাস উঠবো না, উঠি গলা বলে সেটা এক্সট্রা খরচ আরে।
2: ওই ওই সব কথা,
3: তাকে ভাজি বাছি বাছি বুলো কারণ হলে ওই গছ বড় মকা গছ মরি যাবো না ঘাস।
2: ওই ওই ওই সব কথা, বলে ঘাস বড়লা বলে আর মকা গছ ন বড়ে।
3: হ্যাঁ তার ভিটামিন সি দেখবো মঞ্জি কম।

এবং কুন্তি বেহেরা। রাতে 8:30 শাস্ত্রীয় সঙ্গীতর কার্যক্রমে শুনবে সন্তুর বাদন, পরিবেশন করেছেন পণ্ডিত শিব কুমার শর্মা। রাতে 9:30 শুনবে নাটক দীপশিখা, রচনা এবং প্রযোজনা ডক্টর সুনীতি দেবী। আপনার অনুরোধ ক্রমে হিন্দি চলচ্চিত্রের গীত শুনবে রাতে 10:00। রাতে 10:30 প্রচার করবু আধুনিক গীত। শিল্পী মানে হলে চিত্ত জেনা, ভুবনেশ্বরী মিশ্র এবং প্রীতি পণ্ডা।

0: উপরে যেন কাম পড়েছি, দিন আর রাতি একাকার হয়ে যাইছি কাম করবার।
1: তো বর্তমান যে স্থিতি আপনার অনেক জায়গায় পুরস্কৃত হয়ে সারিলে, কোউ কোউ জায়গা ম্যাডাম আপনি যাইছেন্তি?
0: প্রতি বর্ষ দিল্লি যাওছি
1: আজ্ঞা,
0: 30 বর্ষ হলানি।
1: বিদেশ কোয়াড়ে যাইছেন্তি?
0: বিদেশ তো খালি ইথিওপিয়া যাইছিলি।
1: ইথিওপিয়া?
0: হ্যাঁ, আফ্রিকা।
1: আফ্রিকা?
0: আমার ঘরে মতো বি ছাড়বার কি কেহি মন না থাই, গোটে লেডিস টাকে আমি একলা না ছাড়ব বলে, কারণ কি আমার ওড়িশারে ভি কেহি না যাই, খালি মুই একলা যাইছিলি।
1: খালি সেটি ডরে লাগিলানি?
0: নাই, 22 টা লেডিস যাইছিল।
1: আচ্ছা, সমস্তক সঙ্গে
0: সারা ইন্ডিয়ারে 22 টা লেডিস।
1: আপনা কেবে ভাবি নথিবে নাই?
0: নাই।
1: আফ্রিকা কোউঠি আ বরপালি গাঁ কোউঠি?
0: কোউঠি সেটা মুই না জানি, কি ভি না জানি। খালি পহলা জানিলি মোর শ্বশুর আমেরিকা যাইছিলে, 3 মাস ছিলে আমেরিকা যাইছিলে, হংকং যাইছিলে।
1: তো সেটি কি যে আপনা যাইছিলে ম্যাডাম আফ্রিকা, সেটি কোন কো কাম পাই যাইছিলে, কোন সব কার্যক্রম হইছিল সেটি?
0: সেটি আমরি বুনা কাম দেখাবা মই মই লুমটে ধরি করে যাইছিলি, ছোটিয়া লুমটে রকিছি, সে লুমটা ধরি করে যাইছিলি। আমার বুনা কে দেখুন আর সেমানে বলন কি ইতাকর বুনা ভি হচ্ছে আর ফিগর ভি বাহারুছি, দুইটা হচ্ছে, আমটা খালি বুনা হচ্ছে বলন।
1: মানে যে আমি শাড়ি রে দেখুছু নিজে পিন্ধুছু মধ্য, কিন্তু আমার সেতিকি অভিজ্ঞতা নাহি ম্যাডাম। এইটি আপনাদের মু পচারিবা পাই চাহিবে সেই কথাটি, যে যে আমি চিত্র দেখুছু, শুয়ার চিত্র হলা, গছর চিত্র হলা, ময়ূর চিত্র হলা, এই সব চিত্র কেমতি আপনা কনা দেহরে তাকু প্রস্ফুটিত করন্তি?
0: সেটা পহলা গোটে ড্রইং হবো।
1: আজ্ঞা,
0: গোটে ড্রইং কটা হব, ড্রইং হলে ড্রইং কে তাহাকে গ্রাফ বনা হব, গ্রাফে তাহাকে মেজারমেন্ট করবে কেতে কারিরে কেতে বসব গোটে জিনিসটে, সেটা করি তাহাকে আমি সুতারে বাঁধবো, সেটা সেটা তার সুতাকে উকুলমু, তারকে গোটে তার ফ্রেম হচ্ছে কমড়া বলছন আমার, সেন লগামু, সে গ্রাফটা পকাই করি সেন বাঁধটা বাঁধবো, সেটা দেখি করি, সেটা দেখি করি
1: কো গন্ঠি যাকে গলে সেই ফিগরটা বাহারিব,
0: যে সেনটা আমি গন্ঠি নাই, সে গন্ঠি কে যে আমার গ্রাফে থিবা, সে গ্রাফ আগে গোটে গন্ঠি হবা।
1: আচ্ছা,
0: সব গুটে গুটে গুটে গুটে করি দেখুন গুটে থেকে কেন 50 কেরা লাগবা, কেন 60 লাগবা, কেন 100 লাগবা, তার মানে সেনতা করি করি সেটা গন্ঠি পড়বা, গন্ঠি পড়ি করি সেটা বন্ধনী হেবা, বান্ধি সালে তাকে আমি রঙ্গ করমা, ধূপ সুতারে তো বন্ধা হেবা, ধূপ সুতারে যেন বন্ধা হেবা, সে গন্ঠি পড়ি গলা সে গন্ঠি ভিতরে ধূপ রহিবা, তাকে আমি পহলা শাগুয়া করে দিলাম কি হলদিয়া করে দিলাম, যেন রঙ্গটি করে দেমা, লাস্ট রঙ্গটা হেসি কলা, শুয়াটি কলা বেলা শাগুয়া হেবা, তা থন্ডটা লাল হেবা,
1: মানে পরিশ্রম বহুত লাগুছে।
0: হ্যাঁ, পরিশ্রমটা লাগবা, সেটা করি করি তাহাকে আমি লাস্টকে কলা রঙ্গ করমা, তাহাকে যেতবেলে খুলি দেমা, খুলি দেলে তেরা পুরা ফিগরটা বাহারি পড়বা।
1: আজ্ঞা, আমার মুখ্যত মার্কেটরে যেতেকি লুগা অ্যাভেলেবল হউছি বাজারে এবে, এইটা আগরু বি দেখি আসুছু, বর্তমান রবি চাহিদা সিনা বড়িছি, কিন্তু যে পরিমাণে তার মূল্যটা রহিতে লোক দেখিকি ভাবন্তি যে এতে ইয়ার দাম, কিন্তু প্রকৃতরে তা দেহরে সেতেকি কষ্ট তা মানে করিবা পাই পড়ুছি
0: পড়ুছি,
1: তেবে যে কি সোয়াটি কিংবা গছটি আমি দেখিবা লাগি পাউছু। তো এই যে পুরস্কার আপনাকে মিলিছি ম্যাডাম, সে ডিজাইন পাই মিলিছি না কোতি পাই মিলিছি?
0: ডিজাইন বুনা
1: দুইটা পাই।
0: হ্যাঁ, সে ডিজাইনটা কানা হইছি শুনো, সেটা গুটে কথা হইছি, যেতেবেলে ন্যাশনাল অ্যাওয়ার্ড পাইলি সেটা মহালক্ষ্মী শাড়ি, শাড়ির নাম হচ্ছে
1: মহালক্ষ্মী। আচ্ছা,
0: সে ডিজাইনটা কান্দা হলা না, মুই যেতেবেলে ছোট থিলি মোর আইটা সেটা কানা করুথিলে, আমি সে ঝুটি পকাউথিলু মক্সির মাসে মহালক্ষ্মী ঝুটি পকাউথিলু,
1: সে যে পাদ চিহ্ন থাই কি যে শাড়ি
0: বলে সেটা সে ঝুটি মতে মোর আই শিখাই থিলি।
1: আচ্ছা,
0: বলে সেনু মুই
1: সে ছোটিয়া ছোটিয়া ঘর হই কি তা দেহরে ছোটিয়া ছোটিয়া পাদ চিহ্ন,
0: বলে সেটা সেনু করুথিলি ঝুটি পকাউথিলি মা ঘরে করুথিলি, সেটা যেতেবেলে শাশু ঘর আসিলি তেরি শাশু ঘরে বি সেনা ঝুটি করুছন।
1: আজ্ঞা,
0: বলে সে বাপ ঘরটা আর মা ঘরটা দুইটাকে মেশাই দেলি, দুইটাকে মেশাই করি গোটে শাড়ি তৈরি করলি।
1: আজ্ঞা,
0: বলে সে সারা মহালক্ষ্মী শাড়ি।
1: আজ্ঞা, সেই যে ছোট ছোট পাদ চিহ্ন আউ
0: ফুল ফুল আমর সে
1: ঝুটি,
0: আজ্ঞা, শঙ্খ মাছ, এটা সে বাপ ঘরটা যাহার দেখুথিলে আর শাশু ঘরটা বি যাহা দেখলি, দুইটাকে মিক্স করি করি সেটা মহালক্ষ্মী
1: নয়া ডিজাইনটা আপনি বাহার করে দেলে, তার পুনি না হইগলা মহালক্ষ্মী।
0: মহালক্ষ্মী
1: পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত জনে বুণাকারঙ্কর বহু, আউ আপনা হেলে প্রকৃতরে গৃহলক্ষ্মী
0: পুরস্কার প্রাপ্ত ঘরর মুই বি গুটি ঝিও আয়া, ই বুণা বাবদনে পাই মোর অজারে জেনথিলে সেমানে গোল্ড মেডেল পাইছন, সেমানে পথর কাম করুথিলে, গছ কাম করুথিলে।
1: খুব ধন্যবাদ ম্যাডাম, আপনা আসিলে আমার অনুরোধ রক্ষা কলে, আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ, নমস্কার।
0: নমস্কার।

মজবুত করা পাই মত বিনিময় হয়েছে। প্রযুক্তি বিদ্যা আধারিত সুরক্ষা ব্যবস্থা ব্যাপক করা, রেল যোগাযোগ ক্ষেত্রক সিসিটিভি অধীনে রাখা এবং সুরক্ষা ব্যবস্থা অধিক সুদৃঢ় করা উপরে বৈঠকরে গুরুত্ব প্রদান করা। চতুর্থ ভারত আফ্রিকা শিখর সম্মিলনীকে বর্তমান স্থগিত রাখাযাই। নয়াদিল্লির আসন্তা 28-31 তারিখ পর্যন্ত এই সম্মিলনী অনুষ্ঠিত হবার কার্যসূচী স্থির হয়েছিল। আফ্রিকার কেতক অঞ্চলের স্বাস্থ্য সমস্যা জনিত পরিস্থিতি দৃষ্টি রাখি এই নিষ্পত্তি গ্রহণ করা বৈদেশিক ব্যাপার মন্ত্রণালয় কিন্তু ভারত আফ্রিকীয় সংঘর অধ্যক্ষ এবং সংঘ কমিশন পরামর্শ আধারে এই নিষ্পত্তি গ্রহণ করা। পরবর্তী সময় সম্মিলনী আয়োজন উভয় পক্ষ সহমতি প্রকাশ করেছেন। সীমাপার আতঙ্কবাদ সমেত সবু প্রকার আতঙ্কবাদর মোকাবিলা পাই ভারত সম্মিলিত বিশ্ব প্রয়াস উপরে গুরুত্ব প্রদান করেছে। নয়াদিল্লিঠারে আজ অনুষ্ঠিত একাদশ বার্ষিক ব্রিক্স আতঙ্কবাদ বিরোধী কার্যগোষ্ঠী বৈঠকের উদ্বোধন দিয়ে বৈদেশিক ব্যাপার মন্ত্রণালয় পশ্চিম ভাগ সচিব সিবি জর্জ এহা আতঙ্কবাদীঙ্কো আশ্রয় এবং আতঙ্কবাদ কার্যকলাপকে প্রোৎসাহন প্রদান করুথিবা ব্যক্তিবিশেষ ও অনুষ্ঠানকে এথিপাই দায়ী করিবাকু সে আহ্বান দেইছন্তি। আতঙ্কবাদ কার্যকলাপ বিরুদ্ধে শূন্য সহনশীল নীতি অবলম্বন এবং সেমানক দ্বারা আধুনিক প্রযুক্তিবিদ্যার অপব্যবহারক রোকিবাপাই দৃঢ় আন্তর্জাতিক সহযোগ উপরে শ্রী জর্জ গুরুত্ব প্রদান করিছন্তি। ব্রিক্স আতঙ্কবাদ বিরোধী কার্যপ্রণালীকে অধিক সুব্যবস্থিত সমাবেশী এবং ফলাফল আধারিত করিবাকু শ্রী জর্জ সদস্য রাষ্ট্রগুড়ি আহ্বান দেইছন্তি। পশ্চিমবঙ্গের সমস্ত মদ্রাসায় সকাল প্রার্থনা সভায় বন্দে মাতরম গায়নকে বাধ্যতামূলক করা যাইছে। রাজ্য মদ্রাসা শিক্ষা নির্দেশালয় পক্ষ এ সংক্রান্ত নির্দেশনামা জারি হয়েছে। রাজ্যের কার্যক্ষম থাকা সমস্ত মদ্রাসা প্রতি এই নিয়মাবলী লাগু হব বলে শিক্ষা নির্দেশালয় স্পষ্ট করেছে। সরকারী কর্তৃপক্ষঙ্কঠারু মিলিথিবা সূচনা অনুযায়ী রাজ্যের সবু শিক্ষানুষ্ঠানের প্রার্থনা সময়ের সমানতা আনিবা লক্ষ্যে নেই এই পদক্ষেপ গ্রহণ করা যাইছে। নির্দেশাবলীকে কার্যকরী করিবা পাই জেলা ম্যাজিস্ট্রেট, জেলা বিদ্যালয় নিরীক্ষক এবং পশ্চিমবঙ্গ মদ্রাসা শিক্ষা বোর্ডকে কুহাযাইছে। পূর্বরু রাজ্যের সমস্ত বিদ্যালয়ে বন্দে মাতরম গানকে বাধ্যতামূলক করা সংক্রান্ত নির্দেশনামা পশ্চিমবঙ্গ সরকার জারি করেছিল। ইতিমধ্যে জাতীয় সম্মান অপমান নিবারণ আইন 1971 সংশোধন কেন্দ্র সরকার প্রস্তাব দিয়েছেন। সংশোধিত হওয়াকু থিবা নিয়মরে বন্দে মাতরম গায়নরে বাধা সৃষ্টিকে এক দণ্ডনীয় অপরাধ ভাবে বিবেচনা করা প্রস্তাব রয়েছে। উত্তরাখণ্ড নৈনিতাল জেলা অন্তর্গত ভওয়ালি অঞ্চলের সানাটোরিয়াম রতিঘাট বাইপাস রাস্তায় এক সড়ক দুর্ঘটনার পাঁচ জনকর মৃত্যু হয়েছে, সেখানে দুইজন মহিলা রয়েছেন। মিলিথিবা সূচনা অনুযায়ী ধৈলা গ্রাম নিকটে এক যাত্রীবাহী গাড়ি ঘাটির খসি পড়িবার এই দুর্ঘটনা ঘটিছে। স্থানীয় পুলিশ এবং রাজ্য বিপর্যয় প্রশমন বাহিনী ঘটনাস্থলে পৌঁছ মৃতদেহগুড়ি উদ্ধার করেছেন। ঘটনার তদন্ত জারি রয়েছে। নেপাল পটু 274 জন পর্বতারোহী গোটিয়ে দিনের এভারেস্ট শৃঙ্গ আরোহণ করে এক নূতন রেকর্ড স্থাপন করেছেন। সেখানে তিনজন ভারতীয় অন্তর্ভুক্ত, সেমানে হচ্ছেন তুলসী রেড্ডি পালনপুলুরি, সন্দীপ আরে এবং অজয় পাল সিং ধালিওয়াল। দেশে এলপিজি উৎপাদন বৃদ্ধি পাইবা সহ দৈনিক রিফাইনারিগুড়িকরে পাখাপাখি 47,000 টন এলপিজি উৎপাদিত হেউছি বলে সরকার কহিছন্তি। পশ্চিম এশিয়া পরিস্থিতি উপরে আন্তঃমন্ত্রণালয় সূচনা প্রদান পরিপ্রেক্ষীরে নয়াদিল্লিঠারে গণমাধ্যমকে সম্বোধন করে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সুজাতা শর্মা এহা কহিছন্তি। দেশে পেট্রোল, ডিজেল, প্রাকৃতিক গ্যাস এবং এলপিজি যোগান অব্যাহত রয়েছে। সে কহিছন্তি গত তিনদিন মধ্যে 1,34,00,000 ঘরোই এলপিজি বিতরণ করাযাই সারিলানি। মার্চ মাস পরঠারু ইতিমধ্যে 7.6 লক্ষর অধিক পরিবারকু পিএনজি সংযোগ প্রদান করাযাইছি বলি সে কহিছন্তি। আইপিএল ক্রিকেটরে আউ অল্প সময় পরে গুজরাট টাইটন্স এবং চেন্নাই সুপর কিংস মধ্যে ম্যাচ খেলাযিব। অহমদাবাদর নরেন্দ্র মোদী স্টাডিয়ামঠারে খেলাযাউথিবা এই ম্যাচরে টস জিতি চেন্নাই সুপর কিংস বোলিং করিবাকু নিষ্পত্তি নেইছি। মুখ্য সংবাদগুড়িক পুনিথরে প্রধানমন্ত্রীঙ্কো পঞ্চরাষ্ট্রীয় গস্ত অবসরের 57টি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে কহিলে শিল্প ও বাণিজ্য মন্ত্রী। দেশের অটোমোবাইল শিল্পক্ষেত্রক বিশ্বর শীর্ষস্থানকে উন্নীত করা লক্ষ্য রাখি সরকার। নয়াদিল্লিঠারে আসন্তা 28 তারিখর আরম্ভ হব চতুর্থ ভারত আফ্রিকা শিখর সম্মিলনী, বর্তমান স্থগিত। সমস্ত প্রকার আতঙ্কবাদ কার্যকলাপর মোকাবিলা সম্মিলিত বিশ্ব প্রয়াস উপরে গুরুত্ব প্রদান করেছে ভারত এবং আইপিএল ক্রিকেটর আজ ম্যাচরে টস জিতি গুজরাট টাইটন্সকে ব্যাটিং।

0: এদি শুন, ইনতি ধাঙ্গড়া ন মিলে, এ গুমস্তা সুন্দরটা, 25 বর্ষ ভেন্ডিয়া পিলা, গোরাটা।
1: এদে তোর ন লাগে কি রামি?
0: কে জানবে, কিছু ডর নাই, আ মোর পছে পছে আ। এটা গুমস্তা বাবুর ঘর, আ ভিতর কে আ। এ হে দে, গুমস্তা বাবু বসছি, মু গলিনি।
1: রামি, এ রামি শুন কাই, এ দে শুন কাই।
2: কাই জীবন হো এটা, মুই তো গতির নি বার হইলি, মাত্র মোর মাডিয়া রইলা সিতি, মোর টিকরা রইলা সিতি, ইতি টকি মন মিশা গাঁ ছাড়ি করি কুলি বুতি পাই গালায়। এনে মোর জমি নাই কি সা বর্ষা নাই, বাংলা ঘরকে অপরাবল বর্ষা, ঘর ছুঁইবাকে ডাবু নাই, মুড গুঁজবাকে টান নাই, ফাটলা কুড়িয়াকে মুই একটা আমা নাই, কে মিশা মোর লগে নাই। খাই দোষ করলি মুই, পড়ুয়া দিলি, কুকুড়া দিলি, চেলি দিলি, সব তো দিলি, আরে কায় দোষ হলাম আপরু, জেলি বিলি তো দরম দুয়ারে আছো তো বললাই, ইতি তো আসি খেটলি বে, ইতি তো রোচন্তি বললাই, কেনে গালাই কমতি আছো। জিলি, এ বিলি,
1: ইতি বাবা রে, বাবা হে বাবা, হে লালু বাবা,
2: হে বেশে আইলি টুকি,
1: আ বাবা, এ দে
3: ভিতর গো, আ
1: ভিতর গায় বাবা,
2: এ দে গায় জু টুকি মন, ঘরে সেজু,
1: গারে কা কুলি মুতু করু বাবা।
2: ই বর্ষা মেঘ গড়গড়ি চড়চড়ি কে তুমি মনে মোর লগে রেলে সিনা মোর জীবন কে হাই লাগছি, মুই একটা ডোকরা মানাই কেন্তি করবি তো, নাই টুকি জু গায় জু, সেতি কুলিবুতি করবাস।
1: এ বাবা তুই সেন্তি হন নাই বাবা, ঘরের তো এমতি অবস্থা, তুই ঠিক ভাব তো।
2: মুই পাইলা টুকি মোকে শিখাইবাস কিরে, ঘরের কথা মুই না জানি। হ্যাঁ
4: রে
2: ওই মাপুরু,
4: ই জোড়ে টঙ্গা নে, হ্যাঁ
2: আলে
4: বুঝলো কি, মাত্র তোর জুড়ে পিলা গুইটর কাম ছড়াই নে না বাবু, কি চুপচার যাই তোর ঘরে হটোটা হবু, হ্যাঁ কাম লুড়া বইলে তুই মিশা এটি কাম কর, কিচ্ছি বাদ নে তুই মিশা কাম কর রে, ঝিও এমনকু জগি করি এটি পড়ি থা, হ্যাঁ ঘরকু যাই কি ইস্টা করবু রে, হ্যাঁ হেটি ঝিও জুড়ে যাক এটি থানু, তুই মিশা এটি থা, পাইটি কিচ্ছি নাই, এটি থিবাটা আগা রাঁধবু বাড়বু খাইবু পাইটি করবু, জুড়ে টুকি পয়সা পাইবে তুই মিশা পয়সা পাইবু।
2: নাই ওই মাপুরু তুই কইলে মুই মিশা রইবি মিশা ইতি যে, এলে সে লোকর বাদুল মুই পাইটি করবি আজ্ঞা, এলে মাত্র সেমন যাওত পিলা লোক আজ্ঞা সেমনে, এতে বর্ষাকে পাইটি লাগলে কাউলিয়া হয়ে যাবাই আজ্ঞা, বেশি ঘটলাই আবার যাও তবে আজ্ঞা।
4: শুন রে শুন রে, কিড়া লাগিছে কি রে কান্ট্রেট ঘর পয়সা রে, ইন্ডিয়া ফেন্ডিয়া যেতে এ টুকা টুকি মনে অছ সে মনে ঘর কু যাবে পুণি, এ আর পাইটি করবু তুই বুড়া ডোকরা,
2: নাই
4: তুই যা সে মনে থা তুরে।
2: নাই বাবু মোর কথা চন শুনা,
4: কো কো
2: নিজের গাঁ গুটে অলগা
4: হই রে, হেলা
2: বিদেশ ভিতরে দাঙ্গড়ি টুকি জুড়ে রইবার বল নাই আজ্ঞা,
4: কি সব কিচ্ছি বাধা
2: নাই, এটা মনকে ন আসে মকে,
4: কিচ্ছি বাধা নাই কিচ্ছি বাধা নাই।
1: চিচি কিস নাই বাবা, কিস নাই কেতে গাঁও কেতে টুকি এই গাঁ লগে আছো, আমি কিস পাই আমি কাই একলা লগে দিয়ে আছো যে।
2: নাই নাই মকে সে ডাবু লোড়া নাই কইলি নি কাই কি তোকে, মকে সে ডাবু লোড়া নাই, মোর গায়ে মোর ঘরে গুড়ি মাঁডিয়া পেজ হেলে সরি, মকে আর কিচ্ছি লোড়া নাই, মুই কইলি নি জু টুকি মন ঘরে জুনি সজ্জে ঘরে জু।
1: এ বিলি বিলি
3: ওই
1: এতে লুগাপট বান কাই,
3: বানলি নি
1: আমি ঘর কু যিবা,
3: জু নারে নারে নারে নারে নারে নানা নারে নারে নারে নারে নারে নানা।
2: নাই গো মাপুরু,
4: হুম
2: তোকে কোটি কোটি জোয়ার লাগো মাপুরু, তুই এ কাম বর্ষা বর্ষা বেড়া তো বন্দা দেই দেলি, আরে মকে কন্তি হেলে খন্ডে ডঙ্গর দেখাই দে মাপুরু, করি খাইবি শিস তুমি সা বান্ধবি, মোর পিলা কুটুম তোর না ধরি করে জিবে মাপুরু, আরে তুই ন বুঝলে আর কে বুঝব,
5: ওই বুঝবা ই গাঁ রে আর কুটি মিশা পদা ভূমি নাই বুঝলু কি, কুটি মিশা নাই
2: কোন তেলে মিশা রেসি মাপুরু দেখাই দিয়া,
5: এলে সে পাড় তলে গাঁ জমির সন্ধিরে বুঝলু কি, ই গাঁ তরফে গুড়ার জমি থিলে থাই পারে

0: কথা মিশা থাকে দিলি আর এনে তেনে হেবার লোক মাত্র মুই নাই গটে কাকা কাতা মোর নিচি মুই চাললি
1: আলি আলি আলি তোর কাতা সে হো হাও দর কড়গি দর
0: দে দে দে
1: কাছে দুইয়া খাই বল নে
0: নাই
1: মকে মিশা কণ্ঠে দাস।

0: प्रथमे शुणिले समाचार संध्या परे परे न्यूज एट नाइन एवं स्पॉटलाइट रिले करी प्रचार कलु आकाशवाणी दिल्लीरु।
1: দাসবাবু আপনার ঘরটা 1970 তৈরি রাইট
2: হলে এই পর্যন্ত এত স্ট্রং কেমন আছে
3: আরে এইটা একদম সিম্পল এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
4: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢ়ি পাই রহি থাকে চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
0: আকাশবাণী জয়পুর সময় রাতে 9:30। আসন্তু শুনিবা হাস্য রসাত্মক কার্যক্রম সজ মৌজ। প্রযোজনা করিছন্তি মনোজ কুমার পূজারী, উপস্থাপনা করিছন্তি রঞ্জন কুমার বেহরা।

0: শ্রোতা বন্ধু, গুরুবার সেই সময় মানে রাতে 9:30 আপনার সমস্ত অপেক্ষা করছেন হাস্যরসর কার্যক্রম সজ মৌজ শুণবা। সজ মৌজ কার্যক্রমে আজ আমি অছু মু রঞ্জন কুমার বেহরা,
1: মু সুপ্রভা,
2: মু আজ্ঞা উদয় শঙ্কর জানি,
3: মু সন্ধ্যারানী পটনায়ক,
4: মু রাজু প্রধানী,
5: মু সূর্য নারায়ণ সাহু,
6: আও মু স্মৃতিময় পাণিগ্রাহী।
0: আম তরফরু আপন সমস্তঙ্কু
7: নমস্কার।
0: আজি সজ মৌজ কার্যক্রমে রহিছি হস কথা আউ ব্যঙ্গ কবিতা। তাহলে আউ দেরি করিবা নাই, কার্যক্রম ভিতরকু যিবা। তাহলে প্রথমে হস কথার আরম্ভ করিবা। আজ্ঞা, সজ মৌজরে স্বামী স্ত্রীঙ্কর কথাবার্তা নথিলে কুয়াড়ে ভালো লাগে না বলে আপনমানে কহন্তি। তেণু স্বামী স্ত্রীঙ্কর ভিতরিয়া কথা মানে কেমতি সেমানে কথাবার্তা করছেন, কোন পাই কথাবার্তা চালিছে টিকে শুনন্তু। শুনুছি, পাখের অছু পরা।
8: হ্যাঁ, আচ্ছা, মো মনকু গোটে প্রশ্ন আসছে।
0: গোটে প্রশ্ন তো?
8: হ্যাঁ, কোন মু কোন সহিটা কহে
0: না না, তুমি বেলা গুড়ায়ে প্রশ্ন পচার দিও তো, তার উত্তর মু পায়নি।
8: আচ্ছা, আড়ম তুমি মো কো প্রশ্নর উত্তর দেইছে যে?
0: আচ্ছা,
8: হও এটা টিকে কহিল। এমনি বসছিলি, মোবাইল দেখু দেখু হঠাৎ গোটে প্রশ্নটা আসলা মনে।
0: মু জানছি, মোবাইল দেখলে তোমার গুড়ায় প্রশ্ন আসবে।
8: আচ্ছা হ্যাঁ, ছাড়, শুন, যদি মনে কর আমি কুয়াড় গোটে যাইথিবা,
0: হ্যাঁ বুলিয়াকু
8: বুলিয়াকু, গহলি জায়গা থিব,
0: হ্যাঁ
8: গহলি জায়গা থিব, আমি যাইথিবা, আর মু যদি হজি যাবে।
0: তুমি?
8: হ্যাঁ।
0: তুমি হজি গলে মু কোন করিবি?
8: যদি মু হজি যায় তাহলে তুমি কোন করিব?
0: আচ্ছা, তুমি যদি হজি যাব মু কোন করিব?
8: হ্যাঁ,
0: আরে বাবু সিধা উত্তর। আজকাল সোশ্যাল মিডিয়া, খবর কাগজ আছে, প্রিন্ট মিডিয়া, মু তো পুরা বড় বড় অক্ষর ছাড়ি দেবি। আও পুরা
8: মানে তুমি কেতে বড়িয়া, মু হজি গলে তুমি খবর কাগজ রে, প্রিন্ট মিডিয়া রে, সোশ্যাল মিডিয়া রে, সবুথিরে ছাড়িবো।
0: আও মাহালিয়া তোমার হইছে মু হিরো।
8: যা হো হেলা, যে কোন লিখিব?
0: লিখিবি কোন?
8: হ্যাঁ,
0: লিখিদেবি যে এই যে জিনিসটি হজিছি, যে পাইব তাকে আর ছাড়িব না, পাখে রাখিদেব। হ্যাঁ, সেমতি আর গোটে স্বামী স্ত্রীঙ্কর কথাবার্তা শুনবা, টিকে আপন মানে মন ধ্যান দিয়ে শুনন্তু।
8: তুমি না সবুলে খালি সে পেপর ভিতরে কা মুহটাকু রাখিকি কাম করতা?
0: নাই নাই, তুমি গোটে অজব মানুষ বুঝলে। সকালু চাটা দিয়ে দেছ, টিকে পেপর পড়লে তুমি না কোন না পেপর পড়ুছ, আরে মোবাইল দেখলে কোচ মোবাইল দেখুছি।
8: দুনিয়া যাকরে কোন ঘটুছি কোন নাই, পড়িসা ঘরে কোন হচ্ছে তুমি জানো না, সে পেপর দেখি কোনটা মিলুছি মু জানি পারনি।
0: নাই নাই, পেপর রে মানে ঘুড়াই জিনিস তুমি জানিবনি, তুমি তো খালি সে রোষেই ঘর ভিতরে রে, তুমি কোন জানিব? ছাড়ো
8: ছাড়ো মা, পড়িসা ঘর লোক কার আনিছন্তি, মু এই নে দেখিলি নয়া কার আনিকি এটি পূজা পাতি করছন্তি, ঝরকা পাখে ঠিয়া হইতিলি দেখিলি নয়া কার আনছন্তি।
0: আচ্ছা, কে বাজি দেখিল?
8: হ্যাঁ, আজ এবা এবে আনিছন্তি পূজা করছন্তি।
0: আচ্ছা আচ্ছা, মন খারাপ হয়ে গেল?
8: মন খারাপ, আমার বি কোন আনিবা নয়া।
0: আচ্ছা, তুমি গোটে কাম কর, তুমি শীঘ্র মানে রেডি হয়ে যাও, বজার কু যিবা।
8: বজার যিবা?
0: বজার যিবা আও
8: কোন গাড়ি আনিবা?
0: আরে তুমি জানি না, বজার কু যাইকিরি গোটে এই ঝরকা পাই,
8: ঝরকা পাই,
0: হ্যাঁ তুমি যোবাট দেখিল মো,
8: হ্যাঁ এই
0: হ্যাঁ সামনা ঝরকা পাই বড়িয়া স্ক্রিন গোটে মানে পর্দা, মোটা পর্দা টিকে আনি দেবা।
8: পর্দা আনি?
0: হ্যাঁ,
8: কাইকি
0: মানে পর্দা ভালটা রখিদেলে তুমি ঝরকা খোলি পারিব না, কি ঝরকা বাটে দেখি পারিব না, কার নয়া গাড়ি আসছে কি কার নয়া কার আসছে কি কার কোন আসছে।
8: তুমি না সে পেপর কা দেখো, হেলা?
0: ধন্যবাদ। স্বামী স্ত্রীঙ্কর কথাবার্তা পরে এথর যা প্রেমিক প্রেমিকাঙ্ক পাখে মানে দুইজন কোন কথা হচ্ছে টিকে শুনন্তু।
8: শুন, গীত গাউছ?